0: 94 MHz কৃষ্ণসার জগতিগতিস
1: এক্সট্রিম এনার্জি ড্রিংক টাইম চেক আহিলে ঠিক 12 বাজেকো ছ
2: এক্সট্রিম এনার্জি ড্রিংক টেস্ট দ্য ডিফারেন্স ফিল দ্য এনার্জি